কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পরে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে।

তোফান আয়কে যাবি রে হেসে হেসে যাব বেজে মদিনা নগরে দরিয়ায় আইলো তোফান আয়কে যা